রানিলে ওন্নি এক সারে বারি কলাই রাজালাই সিরক কড়কালো গাবা সানো মেরো বাবালাই রাজালাই সিরক বাদলকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত দলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাটো রাম জানে লিলো গাবা শুনি দেহই বাবা মাসলাই বাটো রাম জানে গতি লাগার মা দিয়ে বানতে বাবা মাঝে রে মাই গাম

কাহাকো তিনি লয় কাহাকো আমি গাও বেশি মা ভেটবায় ছিনমা লয়া দুক দিন মা গাও বেশি মা ভেটবায় খেতাইলাই রপ্নি হই না ছুপু ছুপু লয়ালি মা মুগি মা